যারা চার কিসের আরিস মাথা না চুদলে আসে না বার কি আবার লাভ সময় দিয়েছি ওত্রাবো ভেবে উঠি না ধাপ জিটি রোডে সাবধানে চাকা জাম হলে ভুলো নিবি না শর্টকাট গলিতে রাখি না ইউ টার্ন ঠেকলে টেকা।